শ্রোতাবন্ধু, সম্পর্কর মৃত্যু না, মানুষের স্বভাব ব্যবহার এবং অহংকার এখন মারি দিয়ে, তেণু সদা সর্বদা সুন্দর সম্পর্ক রাখা চেষ্টা করা উচিত। শুনেছেন আকাশবাণী এফএম রেইনবো কটক 100.4 দিল সে দিল তক। সময় বর্তমান হওয়া যাচ্ছে সকাল ছটা। শুনন্তু নিউজ ইন হিন্দি রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।

0: দেখিবা আৰু জনে কলৰ আছিলেনি কি আছন্দে ফোনটি কটি যাইছে নো প্ৰবলেম আপোন মানে ফটাফট আমা সহিত কানেক্ট হুন্তু এণ্ড বহুত সারা কথা বহুত সারা আজি মিউজিয়াম বিষয়ে আমি কথা হওছু যেমতি কি আপনকর গন্ডমুন্ডারে গোটে মিউজিয়াম রহিছি কলাভূমি বলি কোহা যাওছি সেটা মধ্য গোটে মিউজিয়াম রিজিওনাল সাইন্স সেন্টার আচার্য বিহারে অছি সেইটা মধ্যে গোটে মিউজিয়াম রয়েছে আপনার সেই সব জায়গাকে মধ্যে ভিজিট করবে যেতে কি নূন নূন কথা আপনার যেমন সাইন্স রিলেটেড জিনিস যে রিসর্চ রিলেটেড জিনিস আপনার সেই জায়গাটার পাইপারে। হ্যালো
1: আজ্ঞা নমস্কার আজ্ঞা জয় জগন্নাথ।
0: নমস্কার জয় জগন্নাথ দিবাকর ভাই।
1: আজ্ঞা নিশ্চিন্ত কটক সিবিএস সেক্টর সেক্টর
0: নিশ্চয়
1: দিবাকর সেটি কহিলি। আজ্ঞা
0: ওকে ওয়েলকাম করছো এফএম রেইনবো কো। দিবাকর ভাই কুহন্তু কো মিউজিয়াম যাইছন্তি বুলিবা পাই আজ পর্যন্ত?
1: হ্যাঁ মিউজিয়াম তো আমার তো কটক ভুবনেশ্বর ভিতরে যেতে অছি আমি সেই সব জায়গা নিশ্চিন্ত ভাবে যাইছি। যেমতি কি আমার মেরাইন মিউজিয়াম যেটা অছি ধর জোবরারে সেটা যাইছি ধর সেটা যাইছি। আচ্ছা আউ পঠানি সামন্ত প্ল্যানেটোরিয়াম যে ভুবনেশ্বর সেটি তা ভিতরক বি যাইছি। আচ্ছা তা সাংরে এইটি আমি কটকরে গোটে পাখে অতি গোটে সংগ্রহালয় যেমতি আপনার শহীদ ভবন যাবে শহীদ ভবন কটকরে কেতে সুন্দর জায়গা সেটি গোটে দুইটা ভোজি ফোজি প্রোগ্রাম আমি সব করছি গোটে দুইটা মিটিং ফিটিং রে বি কোন প্রকার ইয়ে যাইছি সে যে জায়গাটা ভারি বড়া লাগে তা ভিতরে বিভিন্ন প্রকার পূর্বপুরুষ মানকর সব সংগ্রহালয় রয়েছে ফটো গুলা সব রয়েছে সেগুলা সব তাঙ্ক তলে বি না লেখা হয়েছে বহুত বহুত পুরাতন ফটো গুলা সব রয়েছে সেসব লোক যাকে আমি ইতিহাস ভূগোলের বি পাঠ পড়লা বেড়ে পড়ছি সেমানকর পরিচয় পত্র সহিত সেমানকর ফটো গুলা সব রয়েছে। তাছাড়া এটি যেমতি আমার বিজু পট্টনাক ছকরে সে পাখে গোটে বর্তমানে এবে নুয়া হয়েছে বিজু পট্টনাকর সংগ্রহালয় যে হয়েছে। আচ্ছা সেটিকে থরে গোটে থর মু সেটিকে যাইছি বুঝাইবু কিন্তু সবু জায়গা অপেক্ষা মু টিকে বাহার কথা কইবি যোটা আমার মহাভারত পুরাণ কিংবা রামায়ণের যোটা বর্ণিত আছে সেমতিয়া কাহিনী তো সেই সব জিনিস গুলা দেখিছি বি সে সময় সীতা গুম্ফা এমতি থিলা সীতা এমতি থিলে রাবণ এমতি আসছিলে এমতি সব নেইছিলে যা ফলরে মু আপনকু পুরা নিয়ে যাউছি মহারাষ্ট্র স্পিরিট বি নউছি আপন।
0: আচ্ছা ওকে
1: আমি এবে ধর এই 4-5 বর্ষ পূর্বর মু যাইকে আসছিলি এতে সুন্দর লাগছিলা মতে সে জায়গা নাস্তিকে আর সিরিডি সিরিডিতে সাই বাবাঙ্কর সব যে সংগ্রহালয় টি আছে সেটা অতি সুন্দর ভাবে মু দেখছিলি অতি তন্ন তন্ন করে দেখিছিলি সিরিডি সাই বাবাঙ্কর বস্ত্র আছে বাবা ছোটরু কেমতি বড় হয়েছেন বাবা কোটি কেমতি কোন সময় কাটিছেন সে এতে সুন্দর ভাবে সে যে সংগ্রহালয়টি হয়েছি তাকে আমি বুলি বুলি বুলি মু দুইথর তিনথর যাইছি তা ভিতরক সে যে 5 দিন টুর ভিতরে মু দুইথর তিনথর যাই ভাল কি সেগুলা সব তন তন কি দেখিলি তারপর সেঠু যাইকি যেতবে আমি নাসিকে আসিলু নাসিকরে সীতা গুম্ফা গোটে আছে সে গুম্ফা ভিতরক যাওয়াকে তো সাহস করলি লোক সব যাচ্ছেন এত বড় বাটরে তা ভিতরে এপটে গলি কি সেপটে যে বাহারছেন মু ডরিগলি গলি আম সাঙ্গে আউ অন্য মানে যে যাইছিল সেমানে গলে আর তা ভিতরে এতে সুন্দর ভাবে সে যে করা হয়েছি মানে বাটিকাটি অশোক বাটিকা গুড়িয়া সেটা হয়েছি হ্যাঁ দেখলে বুলি বুলি দেখলে আপনার মন লাগিযু আপনার যেটা মহাভারত রামায়ণ যেটা দেখিছি
0: মানে আমি শুনিছু পুরাণরে শুনিছু এগুলা সব পড়িছু যা টিভি সিরিয়ালে দেখিছু
1: সে গোটে ছোটিয়া পাহাড়টি পাহাড়টি অন্য 2 কিলোমিটার যাতায়াত ভিতরে গোটে পাহাড় অছি নাসিকরে। আচ্ছা সেটি তা ভিতরে সবু প্রকার বর্ণনা করা হয়েকি এত সুন্দর ভাবে করা হয়েছে আর সেই পাখে গোটে অছন্তি কোন মহাদেব মন্দির সে গোটে পার্শ্বরে ঈশ্বর পার্বতী মানে দুইটা গোটে জায়গার সেটা সে নদীটা না কোন মনে পড়ুনি সেইটি বই যাচ্ছি সে নদী কূলে সেটা বি দেখিলি কিন্তু যা বি হোক এত সুন্দর ভাবে সে জায়গার সব বুলিকি দেখিলি আর লোক এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিছেন সেসব জায়গা গুলাক আর তা ভিতরে এই যে রামায়ণ বর্ণিত যে কাহিনী গুলাক সে কাহিনী ভিতরে উদ্ধৃত হয়েছে এইসব চিত্র গুলাক আমি তো দেখছি আমি এগুলা তো সব পিকচরে দেখিছে কিংবা মহাভারত রামায়ণ বি এগুলা সব কিছু কিছু দেখিছে কিন্তু এটি সংগ্রহালয় করিকি রাখিছেন সীতা এমনি রাবণ সীতাকে এমনি নিয়ে যাইছিলেন এমনি চোরি করলে এমনি লক্ষ্মণ এমনি সীতা গার পশিকি রাখিছেন আুদ্ধ এমনি হচ্ছে এইসব গুলা যে চিত্র চিত্রাঙ্কন করা হয়েছে সেটি আপনার সেগুলা সব দেখিলে কিন্তু মু কেবে ভাবি নিয়ে এই সব গুলাক এমনি প্রকৃতির চিত্র এমনি করি সেমানে রাখি যা ফলে আপনার আউথরে দেখবাকে মিলবে কিন্তু মতো সেটি দেখা ভারি বড়া লাগিছিল।

এই সম্পর্ক বন্ধন আমার সহ আপনার রয়েছে বলে তো এফএম রেইনবো কু আপনার এত ভাল পাওছেন এন্ড শুণুছেন এত ব্যস্ততা ভিতরে থাই মধ্য আপন মানে এসএমএস করছেন এই যেমি আমার সহ কনেক্ট হয়েছেন প্রশান্ত কুমার বিশোই সিকরুয়া গোপালপুর কটকরু আমার সহ কনেক্ট হয়েছেন লিখলে নমস্কার রেডিও এন্ড স্মৃতি ম্যাম রেডিও মিন্স অল বিলঙ্গিং all belonging in front in front and back okay yes likhir jandi heads up to your playlist and rare song like গোরি তোর লচকি চালি এই গীতটি তাঁর ভাল লাগিছে হাইলো প্রিয়া এই গীতটি তাঁর ভাল লাগিছে এভাবে কলেকশন হি আকাশবাণী ঠিক আমি আশা করি বলে সে লিখিছেন এন্ড তাঁর সে চাইছেন গোটে আজ পর ইয়োর রিকোয়েস্ট ইচ্ছার গোটে রিকোয়েস্ট সং বজাই দেওয়া রেডিও পরিবার শুভ মনাসি রহুছি বলে সে লিখিছেন প্রশান্ত কুমার বিশোই সিকরুয়া গোপালপুর কটকরু ওকে থ্যাংক ইউ সো মচ আপনার কার্যক্রম ভালো লাগুচি গীতগুড়ি কলেকশন বহু ভালো লাগুচি দিলসে ধন্যবাদ জনাওছু তবে চলন্তু মো পছন্দর গোটে বিউটিফুল গীত আপনার এই বাজিলা এফএম রেইনবো আই হোপ নিহাতি ভাবে আপনার পছন্দ আসবে।

দরকার আর যদি অর্জেন্ট কাম আছে তাহলে 4টা পরে ঘর বাহারিবা দরকার বহুত বহুত ধন্যবাদ সুন্দর মতামত পাই এবং সুন্দর কথাটি সে লিখিছন্তি যদি আপনকৰ বহুত অর্জেন্ট কাম রহুছি সকালো কাম সারি দিও 10টা ভিতরে নহলে 4টা পরে আপন ঘর বাহারন্তু দিন তমাম যদি আপনার অর্জেন্ট কাম রহুছে দেন আপনার যদি ঘর বাহার যা কিছু প্রিকশনস রয়েছে নিজকে যত্ন নিয়ন্তু আগ তাপরে আপনার কাম করা যাতে সো আপনার সিক্রেট ট্রিক কন নিহতি ভাবে কিছু না কিছু থাকবে সিক্রেট ট্রিক গরম বঞ্চা আপনার নিজকে কেমিতি গরম বঞ্চাই রাখতে যদি কাম পড়ে বাহার কিভাবে ভাবে যাতে সবকিছু কথা মো সহ সেয়ার করে পারে সো সেয়ার করা আপনার এসএমএস করতো এসএমএস করা টাইপ করতো FMRC স্পেস দিয়ে আপনার মতামত লিখন্তু আউ টিকে স্পেস দিয়ে আপনার না এবং ঠিকনা লিখন্তু আউ মো পাখু পঠাই দিওন্তু 09495963210 নম্বর ইয়া সহিত মধ্য আমো সহিত আপনি জড়ি হই পারিবে হোয়াটসঅ্যাপ নম্বর মাধ্যমে যেমতি কি নম্বরটি কই রাখুছি 8895254200 নম্বরে আমাকু মেসেজ করন্তু।

রূপ কুমার রাথোড খুব কম বয়সে সঙ্গীত সহিত পরিচিত হয়েছিল এবং প্রথমে সে তাবলা বজাইবার নিজকে খুব বেশি দক্ষ করে সারি এবং সেপা অনেক গজল সিঙ্গর মানুষ নিজের প্রশংসা সে সাউটি লে ১৯৮০ এবং প্রথমে ১৯৯২ অঙ্গার ফিল্ম নিজের প্লেব্যাক সিঙ্গিং স্টার্ট করে

0: আচ্ছা কাহিকি ভাল লাগে দশহরা ও দোল পর্ব?
1: কাহিঁ না দোল পর্ব টিকে এতে গরম নথায় আউ খরা বি বহুত কম থাকে সেই সময় আউ বসন্ত ঋতু হই যায় আউ কোইলি বহু থাকে আম্ব গছরে বহু হই যায় ও বহু বাসনা মধ্যে বহুত সুমধুর থাকে আউ তা সহিত মতে দোল পূর্ণিমা বুলিয়া পাই বহুত বড়িয়া সময় কারণ সেটা খরা টান যায় পিকনিক ফিকনিক করিয়া পাই বহুত ভালো সময় সেই সময় দশহরা মধ্যে বহুত ভালো লাগে কাহিঁ না দশহরে সেই সময় বি এত গরম নথায় দশহরা মাসে আর বহুত বড়িয়া লাগে আশ্বিন মাসে থাকে সবুড়ে সফা সুতরা থাকে গাঁ রাস্তা দাঁত সব পুরা সফা সুতরা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে আর বহুত বুলিয়া পাই বহুত বড়িয়া লাগে কাশদণ্ডি ফুলর সমারোহ দেখা মিলে সেটা বি বহুত সুন্দর লাগে প্রাকৃতিক সৌন্দর্য বিমর্জিত করে আর সেই তারপরে দুর্গা পূজার আমার গাঁরে ড্রামা মধ্যে হুয়ে তিন চার রাতে চারি রাতে ড্রামা হুয়ে আহ সমাগম হুয়ে ভোগরাগ হুয়ে দোকান বজার সব পড়িথায় বহুত বড়িয়া লাগে
0: আর এতে সুন্দর ভাবে আপনি বর্ণনা কলে দশহরা ভাল লাগে দোল পর্ব ভাল লাগে আপনার বহুত বহুত ধন্যবাদ আমার সহ সকাল সকাল সামিল হয়েছিল টেলিফোন মাধ্যমে ধন্যবাদ
1: লাগিলানি
0: ওকে ওকে থ্যাংক ইউ।

0: শুনবাকে ভুলবে না প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে আজ ঠিক সন্ধ্যা সাতটার।
1: জিএসটি কাউন্সিল কমর্সিয়াল বিজনেস রে ট্যাক্স কু আহুরি সরল করে দিয়ে যাইছি। বস, ট্রক এবং আম্বুলান্স গুড়িক উপরে এবে এক প্রকার 18% ট্যাক্স করে দিয়ে যাইছি, যাহা পূর্বরু 28% থিলা। এইচএস কোড ক্লাসিফিকেশন কু খাতির নকরি অটো পার্টস উপরে এবে কেবল গোটিয়ে ট্যাক্স মানে 18% ট্যাক্স করে দিয়া গলা। এই পদক্ষেপ দ্বারা ম্যানুফ্যাকচারার্স এবং পার্টস সাপ্লায়ারঙ্ক সমস্যা কম হইযিব তথা সাপ্লাই চেইন সহজ হেবার সম্ভাবনা রহিছি। খুশির কথা এইকি যে ইলেকট্রিক যান ক্ষেত্রে কৌণসি পরিবর্তন করা যাই না। সমস্ত ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক টু হুইলর এবং ইলেকট্রিক থ্রি হুইলর উপরে 5% রিহাতি জিএসটি দরর লাভ উঠাই পারিবে, যাহাদ্বারা এই যানগুড়িক সবুঠারু কম ট্যাক্স যুক্ত যানবাহন মধ্যে রহিযিব।